শুনে লা ইলাহা ইল্লাল্লাহ দেন না হইল লেনুলার মুই গেঙ্গি চিকেন মিঙ্গি মানো উজম কো আসমান শুনে লি বিচ সুফা আরাশিন বুফ ইফা সাবাল ইয়াল্লা বাইয়া মাল খিয়াম দুলুম ফা সাবাল ইয়াউমি কো খিয়াম